0: নাগরিক সহায়তা কক্ষে সঞ্চালন করে একুশে উক্ত কক্ষীবাদে নতুনক সেবাহরে প্রাপ্ত কোন গ্রহণ আসা সেবা প্রাপ্তি করার আগে নাগরিক সহায়তা কক্ষে দেওয়া সম্পর্ক রাখা অনুরোধ করে আসা সেবা প্রার্থীমা কফিক প্রলোভনের নেতারী আসো সেবা লীনা হার্দিক অপিল করবেন সেবা প্রার্থীমা কোন গ্রাস মানুষ গ্রাস শুনে অধিকার কারিণী প্রমুখ শর্মা সুযোগ সম্পর্ক রাখা সক্রিয় আসা
1: কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর ইউনি হিংসাবাট বচন বচন লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসা দুঃখীমা হন সক্ষম হিংসা শ্রেণীকি অসন্তোষ পাতি ভাই পরিচিত নাতিদার প্রস্তুতিবাট হন সক্ষম অভিভাবকলে আপনা ছোড়াছুড়ি ব্যবহার খেয়াল রাখ বালবালিকা চাল চলন বাণী বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয় হন সক্ষম তিস্তু পাইলে উনিহর সঙ্গে তকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করাও
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ মৌসুম সম্বন্ধী সহি সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিমির তিনি করাও মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপা লিনি করাও প্রাকৃতিক বিপদ জোখিম নিয়মিতভাবে সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটান সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বসত সুস্থ ঊর্জা কুশল বনাও বাতরুণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাতরুণ সংরক্ষণ করো জীবন রক্ষা করো
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেহ
0: সড়ক প্রয়োগ গর্দা ধ্যান দিন সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সমালোচনা নির্মাণ নগর সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউা লিন অনুসার পালনা করো রোগরাও সবারি চলাউা ট্রাফিক নিয়ম পালনা করাও সবারি সাধুমা ঝুঁকিয়ে ওয়াসপথমা বসে যাত্রা নগরাও সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগরাও জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে করাও সড়ক তৎকাল মর্ধকুমার গড়ে করাও যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করাও
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
0: সবারি সাধুক ইঞ্জিন ত্রিপুরগুলি সম্বন্ধে সূচনা
3: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাব গুরু তপাইলে আপনো সবারি সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সবারি সাধনক ইঞ্জিন রেসিসক অবস্থা রুজু বা অন্য কোন কয়েকফেদ ভয় নভয় রুজু করে মাত্র খরিদ বিক্রি করার এসই সূচনা মারফত অনুরোধ করি
0: প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট নগর বালবালিকালয় লাগু ঔষধ দুর্পয়োগ দশাও
3: লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কোহি কসৈলে প্রয়োগ নগর বালবালিকালয় লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বালবালিকা সঙ্গতমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনী পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গে নিয়মিত সংবাদ করে গরম বালবালিকালয় ঘরমা মায়া র সময় দিনে গরম বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে গরম বালবালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
0: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ
1: মৌসুম সম্বন্ধী সহি সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিমির তিনি করাও মৌসুম পূর্বানুমানক জানকারী নিয়মিত রূপা লিনি করাও প্রাকৃতিক বিপদ জোখিম নিয়মিতভাবে সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটান সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বসত সুস্থ ঊর্জা কুশল বনাও বাতরুণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাতরুণ সংরক্ষণ করাও জীবন রক্ষা করাও
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
0: কর প্রিন্ট নিজকর্ক রকম তবারি সাধুক নম্বর একিম করে সম্বন্ধে সূচনা
3: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাব গুরু তপাইলে আপনো সবারি সাধনক বার্ষিক রূপমা বুঝাউন পর্ সবারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ন অগ্নি সবারি কর তথা বস্তুর একিম গর্ন তথা কর বুঝায় পশে প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝ पछ्याएको करको रकम र आफ्नो सवारी नम्बर एकछिन गर्न हुन यसै सूचना मार्फत अनुरोध गरिन्छ।
0: कुर्सी प्रदेश सरकार आन्तरिक मामला तथा कानून मन्त्रालय फिराक्नुभयो।
1: स्थानीय तहमा दर्ता भएका यी विस्ताको दर्ता प्रतिनिधि तथा नवीकरण गर्ने सम्बन्धी सूचना
3: यातायात व्यवस्था कार्यालयमा दर्ता भए स्थानीय तहमा हस्तान्तरण भएका यी रिक्सा पुनः यातायात व्यवस्था कार्यालयमा दर्ता गर्दा यदि कार्यालयले जारी गरेको सकल बिलभुक भएमा सोको आधारमा स्थानीय तहबाट सुरुवात फिर्ता गरेको निष्ठा समेत राखी सोही दर्ता नम्बर कायम हुने गरी अघिले खड़ा गरिनेछ। यदि यातायात व्यवस्था कार्यालयहरूले जारी गरेको सकल बिलभुकमा भएको तर स्थानीय तहले जारी गरेको सवारी दर्ता प्रमाण पत्र बिलभुकमा यातायात व्यवस्था कार्यालयले जारी गरेको सवारी दर्ता नम्बर समेत उल्लेख भएको खण्डमा स्थानीय तहले जारी गरेको सकल सवारी दर्ता प्रमाण पत्र राखी प्राधिकको नम्बर कायम गरी बिलभुकको प्रतिलिपि दिनेछ। त्यसै गरी यदि यातायात कार्यालयले दिएको जाँच पास प्रमाण पत्रको सकल करीमा पनि सोही सकल पत्रको आधारमा यातायात कार्यालयले जारी गरेको दर्ता नम्बर कायम गरी सवारी दर्ता प्रमाण पत्रको प्रतिलिपि जारी गरिनेछ। सोझै स्थानीय तहमा दर्ता भएका वा यातायात व्यवस्था कार्यालयमा दर्ता भए स्थानीय तहमा हस्तान्तरण भएका यी रिक्साहरूको सवारी दर्ता अभिलेख किताब स्थानीय तहमा जेएनजीको आन्दोलनको क्रममा जली नष्ट भएको अवस्थामा स्थानीय तहमा दर्ता भएका एवं कर चुक्ता गरेको प्रमाणको आधारमा सकल सवारी दर्ता प्रमाण पत्र बिलभुक समेत राखी सरुवा दर्ता सरह दर्ता गरिनेछ। सेवाग्राहीले नागरिकताको फोटोकपी दुई प्रति हस्तालाई खिचिएको फोटो सवारी दर्ता प्रमाण पत्रको फोटोकपी सवारी साधनको इन्जिन नम्बर र चेसिस नम्बर देखिने गरेको फोटो सवारी साधनको पूर्ण भाग देखिने गरेको फोटो संलग्न राख्नु पर्नेछ। यदि स्थानीय तहमा सवारी कर तथा नवीकरण समेत गरिएको भएमा उक्त शीर्षकमा थप कर लाग्ने छैन।

নাকু সিন্দুরপতি দিকে ভাগো চুরাও চিনে নাকু সিন্দুরপতি দিকে ভাগো চুরা সুন্দরগঞ্জ উঠিলে তো নাকু।

0: আচ্ছা,
1: জন্ম, মৃত্যু, বসাই সারাই, বিবাহ এবং সম্বন্ধ বিচ্ছেদকা ঘটনা বিলয়মা দর্তা গর্ন নাগরিকক কর্তব্য হো।
0: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
2: জঙ্গল কছিমা ঘরে আতন পানি ভো।